0: আমরাই বিরাট চোখ সিপিএম চোর যা পায় ও তুই কম্পিউটার কিনা আন দুঃখেই তো পাইন চটানিয়াও দুসে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাতর এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুন সুকেশন সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি তো জোড়িনছা তাও আমার মনে রাঙে রাখে তাল নো বেতাল মহিলার ফের দুকা পাইয়েলা ঝুষে হবে ফোন নম্বর 0115547887 98420535541 সব হয় হ্যাঁ গুড ভেরি গুড ভেরি গুড
1: पहिलो पुर्खा देखि चली आएको रीति हो यो रीतिलाई हामीले छोड्नु हुन्न आउन साथी हो माया गर्छौ गाउँ झुमौ र सँगसँगै नाचौ